0: अब अघिल्लो प्रस्तुति आकाशवाणी कलकत्ता केन्द्रको बंगला समाचार जसलाई यस केन्द्रबाट समप्रसारण गरी सुनाउनेछु।
1: अस्ट्रेलिया द्विपाक्षिक वाणिज्यर परिमाण 100 बिलियन मार्किन डलरे उन्नीत करा हबे बोले प्रधानमन्त्री नरेन्द्र मोदी जानिएछेन। मेलबोर्ने आज श्री मोदी एवं अस्ट्रेलियार प्रधानमन्त्री एन्थोनी अल्बानिज भारत अस्ट्रेलिया सीईओ फोरामे बक्तव्य रेखेछेन। প্রধানমন্ত্রী আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে কথা বলবেন। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধি পাবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরু করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, পশ্চিম উত্তরপ্রদেশ সহ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। আজ সেই বিস্তারিত খবরে অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। শ্রী মোদী বলেন, ভারত অস্ট্রেলিয়া অংশীদারিত্ব বর্তমানে একটি রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন ডলারে মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি রূপরেখা সকলের সামনে তুলে ধরেন তিনি। নানান প্রতিকূলতার মধ্যে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া সত্ত্বেও ভারত এবং অস্ট্রেলিয়া একযোগে পরিস্থিতির মোকাবিলা করছে। বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন এবং 2070 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা, 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম যোগানের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
2: হম ভারত মে হাইড্রো প্রজেক্টস, গ্রিন হাইড্রোজেন, সোলার মডিউলস আর উইন্ড মিলস কে লিয়ে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম তৈয়ার কর রহে হ্যায়। ভারত নে 2030 তক 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি और 2070 तक नेट जीरो का लक्ष्य रखा है।
1: প্রধানমন্ত্রী বলেন, ভারত পরিকাঠামো উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রুড স্টিল উৎপাদক হিসেবে সুস্থায়ী ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে ভারতও কম কার্বনযুক্ত অ্যালুমিনিয়াম এবং গ্রিন আয়রন বা পরিবেশবান্ধব লৌহ উৎপাদনে প্রস্তুত। গিফট

0: সিডনিতে অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন শ্রী মোদী।
1: ভারত আপকে ফান্ডস কো সেফ স্টেবল অর সাস্টেনেবল গ্রোথ কা অবসর দেতা হ্যায়। হামারা প্রয়াস রহেগা কি আপকা ট্রাস্ট ভি বড়ে অর আপকা ক্যাপিটাল ভি বড়ে। এডুকেশন অর স্কিলস দোনো দেশো কে বীচ নেচুরাল সিনার্জি হ্যায়। ডিকিন ইউনিভার্সিটি অর বুলঙ্গং ইউনিভার্সিটি নে গিফট সিটি মে ক্যাম্পাস খোলকর এক নয়া অধ্যায় শুরু কিয়া। ইয়ে ভারত কে প্রতি উনকে কনফিডেন্স কা প্রতিবিম্ব হ্যায়। হামারা সাজা লক্ষ্য হোনা চাহিয়ে কি হাম স্টুডেন্ট মোবিলিটি কো ট্যালেন্ট পার্টনারশিপ মে বদলে।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে রয়েছে। ভারত অস্ট্রেলিয়া সম্পর্ক সুসংহত ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতের জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ান সুপারের অতিরিক্ত 500 মিলিয়ন বিনিয়োগের কথাও তার বক্তব্যে উঠে আসে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতির সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ওড়িশা সফরে ভুবনেশ্বর যাবেন। ওড়িশার কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমুদ্রে মাছ ধরার ব্যাপারে অনুমোদনপত্র প্রদান সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে শ্রী রাধাকৃষ্ণন ওড়িশা ডিপ সি ফিশিং মিশনের নথিপত্র প্রকাশ করবেন। এরপর উপরাষ্ট্রপতি ভুবনেশ্বরের খুর্দায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের 15তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির খেতাব ধরে রাখবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক রিপোর্ট অনুযায়ী আগামী বছর ভারতের জিডিপি বৃদ্ধি 6.4% হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের এই বৃদ্ধিতে ভোগ্যপণ্য এবং পরিষেবার বিশেষ ভূমিকা রয়েছে। অন্যদিকে বিশ্বে অর্থনৈতিক বৃদ্ধির হারও 3% থেকে বেড়ে 3.4% পৌঁছাবে আগামী বছর। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। নবান্নে গতকাল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব প্রভাত মিশ্রের সঙ্গে মিৎসুবিশির প্রতিনিধিদলের বৈঠকে রাজ্য সরকারের তরফে দুর্গাপুর ও পানাগড়ে প্রকল্পের জন্য জমির প্রস্তাব দেওয়া হয়। চলতি মাসের শেষ সপ্তাহে সংস্থার প্রতিনিধিরা সম্ভাব্য জমি পরিদর্শনে আসবেন, তারপর প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ বা জমির আয়তন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। কলকাতার তাজবেঙ্গলে মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পূর্ব ভারতে পশ্চিমবঙ্গকে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্যে পরিণত করাই নতুন রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। ঐতিহ্যবাহী পাট ও চা শিল্পের আধুনিকীকরণের পাশাপাশি সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের মতো উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পে বিশেষ জোর দেওয়া হবে। খুব শীঘ্রই রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে। একই সঙ্গে শিল্প স্থাপনের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা আরও শক্তিশালী করা, শিল্প করিডোর ও শিল্প ক্লাস্টারের উন্নয়ন এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকার অগ্রাধিকার দেবে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার জানিয়েছেন, সংবিধান এবং নির্বাচনী আইন মেনেই স্বচ্ছভাবে কমিশনের প্রতিটি কাজ পরিচালিত হয়। নতুন দিল্লিতে গতকাল মিডিয়া এবং কমিউনিকেশন অফিসারদের তৃতীয় একদিনের সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলিতে ভোটদাতাদের রেকর্ড অংশগ্রহণ নির্বাচনী ব্যবস্থার প্রতি তাদের আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় ছড়িয়ে পড়া ভুল তথ্য বিষয়ে আধিকারিকদের সতর্ক করে দেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে ইরানের হামলার জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলাকে যুদ্ধবিরতির সমাপ্তি হিসেবে ঘোষণা করেন এবং সামরিক পদক্ষেপের হুমকিও দেন তিনি। এর কয়েক ঘণ্টা পরই সেনাবাহিনীর ঘোষণা প্রকাশ্যে আসে। এরই মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলিতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ে দুদিনব্যাপী বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে উভয় পক্ষ সন্ত্রাসবাদ

সন্দেহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্য ভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুপক্ষই একমত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম উত্তরপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও উপকূলীয় কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। কেরালার উত্তরাঞ্চলের মালাপ্পুরম, কোড়িকোড়, ওয়ায়নাড়, কান্নুর এবং কাসারগড় জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, রাজ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর দেরাদুন, হরিদ্বার, উধমসিং নগর, নৈনিতাল এবং চম্পাবাদ জেলায় আগামী 36 ঘন্টায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে নিয়ে চারধাম যাত্রা তীর্থযাত্রীদের যাত্রা পরিকল্পনার অনুরোধ করেছে আবহাওয়া দপ্তর। মহারাষ্ট্রের হিঙ্গলি জেলায় আজ ভোররাতে উপর্যুপরি ভূকম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি তীব্রতার ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল 4.6। এর উৎপত্তি স্থল ছিল ভাসমত তালুকের পাংরা শিন্ডে গ্রামের কাছে। এরপর আরও কয়েকটি কম্পন অনুভূত হয়। বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। কিছু বাড়িতে ছোটখাটো ফাটল ধরার খবর পাওয়া গেলেও এখনও পর্যন্ত প্রাণহানি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: মাদক পাচার সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিকবরাইক বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশেই বিস্তৃত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। আসছে বিস্তারিত খবরে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
1: ভারত আজ বিকশিত হোনে কে লক্ষ্য পর কাম কর রহা হে, ইয়ে ও ভারত হ্যায় জো কহতা হ্যায় গ্রো মোর অ্যাচিভ মোর। হাম 140 করোড় অ্যাসপিরেশন সে ভরে রাষ্ট্র হ্যায়, হাম অধীর হ্যায় বেসব্র হ্যায়, হাম দুনিয়া কি সবসে তেজি সে বড়তি ইকোনমি হ্যায়।
0: কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশীয় অবদানের ওপর আলোকপাত করেন। এ বিষয়ে অপারেশন সিন্দুরের অধীনে সন্ত্রাসবাদ বিরোধী একাধিক অভিযানেরও উল্লেখ করেন তিনি।
1: ভারতের ডিফেন্স প্ল্যাটফর্ম কি ক্যাপাবিলিটি আর ক্রেডিবিলিটি দুনিয়া দেখ রহি হ্যায়। আপনি অপারেশন সিন্দুর কে দৌরান ডেমো তো দেখি লিয়া হোগা, হামাকে আতঙ্কিয়ো কে আড্ডো পর হো রহে থে আর গুঞ্জ পুরি দুনিয়া মে সুনাই দে রহি থি।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সেদেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেছেন।
2: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসাল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়র একটি ভাস্কর্য। এই তিনটি নিদর্শনই একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহুমুখী এবং দ্রুত বিকাশশীল সম্পর্ক বিদ্যমান। আজ বিকেলে মেলবোর্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও শ্রী মিশ্রী জানান। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। প্রতিরক্ষা উৎপাদনে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতিফলন হল এই চুক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা এই সম্মেলনে যোগ দেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তার রূপরেখা জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা আরও বাড়িয়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুপ্রবেশ ছাড়াও অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, ড্রোন হুমকি, মাদক পাচার সহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের

0: সঙ্গে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিজ, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের ওপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শিখ বড়াই বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না, তবে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। ভারত ও আফগানিস্তান আজ মানবিক সহায়তা, উন্নয়ন, অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, দক্ষতা বিকাশ, শিক্ষা, ক্রীড়া, বাণিজ্য, ভিসা ও যোগাযোগ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের দিকটি পর্যালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ ভারত আফগানিস্তান যৌথ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আফগানবাসীদের উন্নয়নে সহায়তার লক্ষ্যে ভারত নিজেদের দায়বদ্ধতার দিকটি অক্ষুণ্ণ রাখবে। ভারতমুখী এলপিজি বহনকারী ট্যাঙ্কারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সামাজিক মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে সরকার তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। যে ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তা হল ক্যামেরুনের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার এমভি ফ্যালকন। গত বছর ইয়েমেনের আদেন উপকূলে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগেই আমেরিকা সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশেই বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশেও আজ মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। এদিকে আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। দেরাদুন, তেহরি, পৌরি, হরিদ্বার, উধমসিং নগর, নৈনিতাল এবং চম্পাবত জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে আজ সকালে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে যায়। অন্যদিকে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এবং রাজস্ব গোয়েন্দা দপ্তর মুম্বাইয়ের যৌথ অভিযানে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে একটি আন্তঃরাজ্য বন্যপ্রাণী পাচারচক্রের হদিশ মিলেছে। অভিযানে স্টার টর্টয়েস, মিশরীয় শকুন ও শিকরা পাখি সহ মোট 53টি সংরক্ষিত প্রাণী ও পাখি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মুম্বাই থেকে তিনজন এবং কলকাতা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল লস অ্যাঞ্জেলেসের ইংলেউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এছাড়া শনিবার নরওয়ে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। অন্যদিকে রবিবার সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। ভারত ও ইংল্যান্ড আজ সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে চলেছে। ব্রিস্টলে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:00। এর আগে তৃতীয় ম্যাচে ইংল্যান্ড 125 রানে ভারতকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্বে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে যোগ দেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: पुनः स्वागत छ श्रोताहरूलाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा। अब प्रस्तुत छ भुटानी कार्यक्रममा भुटानी गीत।